0: রেডিও বলছি, কিগাবাইটের ডিশিং রোড হবি আজকে শরীর নাম নেও নাম লাগা সেওন দেবু দা আসুসন আজিয়ানা এইকিন হাজিনি কাতে জে সামু জামার সৌকে ফারাই
1: saboda sun fahimci cewa biyan kuɗi in lokaci yayi ba abin da yake jawo matsala ka
0: wannan abin hannunsa bai tsore masa ido ba shike tanadi don gobe kiyama
2: zamu taimaka wurin ciro ƴaƴanmu da kannanmu da matayenmu daga halin da ake ciki na yanzu
0: waɗannan da ƙarin waɗansu rahotannin na tafi ta cikin shirin tare da ni Zahrawu Adam Umar sai a dakance mu